0: খাইখাল মাই দিল বাসে কাঞ্চি শালিমা মায়া নাই ছাইন রালি আদা ঘরওয়ালি হাইন রসুরালিমা খেল খেল মাই দিল বাসে কাঞ্চি শালিমা
1: তনুজি
2: সঙ্গে গর্বি না সসুরালিমা গুনা।